ফাহে তিমন রাসকালাগে হজরতম এউরেঙ্গে গাত হক আউমুম এউরেম বুনে ফুয়ে হাম কাশওয়ারুম মি বয়া বেগিম বা জাদুয়ে কং কাশওয়ারে।

0: রিশওয়াত কি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বড় তিফাফত হোক তেরিয়ং ফাফাই কীর যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া দেগা হিফা মিহায়া লানাল্লাফা রিশওয়াত কি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামি রিশওয়াত কি মুদা হাক্কুনুং গতুগা বেনুং কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্তাতক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানাগাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি ওমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি ওমা আদাওয়াতেরি ওমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি নুআশে মুসলিমুঙ্গে মোদলকি রাক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়কু আনেব্বেয়কা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সতেক আড্ডিহ আবওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তেবামি হুঙ্গে মুদাতা তেবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তেবামি হুং দেনতিবিগেমে ফাফ রিগতুগা মিসকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্ন নুদেশে রিশওয়াতকি এমমে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কুনুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনুং কুরেবেনি এহেম মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশওয়াত দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকান এভরি কীর্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াত দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবমকি ম্যাং আল্লাহুগে রহমাতুন দুরু করেবুমে বড় তিফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে
1: এংহা 741 নুয়ে কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আড্ডিহ নুয়ে মেগাহার্টজ এফএম ব্যান্ড
2: দিবেহ রাজ্যকে আডু
3: ফারি এতি কোতল ফলাগে হিঙ্গা দান তিয়া বাবরছি নাল বলালে তিহাদ বারুস ওয়ানে
4: মি আদাগে কোতলে নুনে মুয়া মি কোতলগে বরগদ কামা মেদ নুননানে শাক্কে মি প্রিমিয়াম কোয়ালিটি গে কোতলে
3: এহেন তো
4: মি কোতল ওফাদাফ মি হুননানি জামানি আলট্রাসোনিক টেকনোলজি বেনু কগে মি তিমা বেটাভেস রটে গিনে দু হো বেনু করেবেন কোতলে আনিকা কোবা সত্তান সত্ত দিবেহি উফেদুমে
5: বেনু কুলেকুং বেনু ডিজাইনক আদি বেনু সাইজে গে প্রিমিয়াম কোয়ালিটি গে কোতল হোদ্দেউমা কোতল ফ্যাক্টরি খিয়ার করব
6: কোতল ফ্যাক্টরি হটলাইন হাতেন হাতেন হাতে সুমেং একে একে দিনে
7: কমমে উমুরক
8: কমমে ফান্তিয়াক
7: কমমে গিন্তিয়াক দিবেহি রাজ্যে গে আডু
1: ಎಂಹಾ 741 ನುವೆ ಕಿಲೋಹರ್ಟ್ಸ್ ಮೀಡಿಯಂ ವೇವ್
8: ಅಡ್ಡಿ ಹಣುವೆ ಮೆಗಾಹರ್ಟ್ಸ್ ಎಫ್ಎಂ ಬ್ಯಾಂಡ್
9: ಗಡಿ ಮೆಂದುರು ಬಾರ ಗಡಿ 30 ಮಿನಿಟ್ ಅಡು ಅಸಮಂತೆ ಗೆಂದವನಿ ದಿವೆಹ ರಾಜ್ಯಗೆ ಅಡು
10: ಅಲ್ಗುಣ ಮೆಂಗೆ ಪ್ರವಾಮ್ ತಂ ಹಮ್ಜಿಫಾ ವಾಗೋತುಂ ದೆಂಗೆನಸ್ತೇನಿ ಕೀರತ್ ಕುರ್ಆನ್ ಗೆ ದಿವೆಹ ತರ್ಜಮಾ ಕೀರತ್ ಕುರ್ಆನ್ ಗೆ ದಿವೆಹ ತರ್ಜಮಾ ಮೆದು ಗೆನಸ್ತೇನಿ ಸೂರತ್ ಯೂನುಸ್ 50 ಫಸ್ವನ ಆಯತುಂ ಪಶಾಯಗೆ ಈ ಸೂರತ್ ಗೆ 90 ದೆವನ ಆಯತು ಗೆ ನಿಯಲ ತರ್ಜಮಾ ವಿದಾಳ ದುವಫಾವಣಿ ಡಾಕ್ಟರ್ ಮೊಹಮ್ಮದ್ ಹನೀಫ್
11: بسم الله الرحمن الرحيم
12: رحمن وانت رحيم وانت الله گه اسم فلم فشاگنمه

হামে দু হাদাগিন দুগুনা মিহু বয়া মে দুহ হি কুরনি কি কে হে ইয়ে হামা কশরুন আল্লাহি মি সগুঙ্গে মচ্চ ফগুল অন্ত বেরি রসকলাঙ্গে কং কশবরে এহে নেকমকু এওরেন কুরে গিন মিহু শুকুরেন নুকুরেতে।

ইরাসখলাক হই হামাকাশ্বরুং ইবারাসখলাঙ্গে ফিরআউনশাই এনাগে বডুন্ন দুনিয়েগে দিরুলুম গা জিনত্রকমাই মুদাত দিবিমুয়ে আলমেঙ্গে বেরি রসখলাক হই এতকেতিং এওরেং ইবারাসখলাঙ্গে থিদমগুম মিস্তকুং একিবা করেতে আলমেঙ্গে বেরি রসখলাক হই এওরেঙ্গে মুদাতং হলাকু কুরব্বা নেতি কুরব্বান দেব আদি এওরেঙ্গে হিত্তং হারুকশি কুরব্বা সিক্ক গসওয়ান দেব ফহ এওরেন্ন ভেন্দিনি আজাব ফেনিজ্জমদ্দান দেং এওরেং ঈমানেন ওয়ানতে

0: আসসালামু আলাইকুম এহনতেরিনা বারা বাজাবেরি দোহাকং এদেমুন মিহাপ্তাগে কুলিফাস প্রোগ্রামাকু মি বদল কুরি আলগন্ড মুসা রশওয়ান মি প্রোগ্রামাকি কুলিবরগে দায়রাইন ফাহা কললেবে এমমে ফাহুগে মাউলুমাতাকা খবরতা গিনেস দিনমন হাসাকুরা প্রোগ্রামে মিহাপ্তাগেস রাজ্যা দুনিয়েগে কুলিবর মশরম ফাহা কললেবে এমমে ফাহুগে খবরতাকা মাউলুমাতা হিমনালানা ইন্ডা স্কুল মুবারায় তাকি মুড়ি রাজ্যে হুরিহা স্কুল তখন দারিবরম ব্যবরিবা ফোরিগদ মুবারায় তাকে এগতং ইন্টার স্কুল একি মুবারায় তখন ফিয়জাহমুন্দা দারিবরম মাদেন্নু রাজ্যে কেতুরম বেড় দুনিয়েগ বাবা কুলিবর তহক কিন এথলিটুন তাকে আন্ননি রাজ্যে রীতি নং হোতা দেমু
1: নিমিদি হফতাক রাজ্যে মশরম ফাহ কললেবে বাইন খবর তক বদালায়র আসতেকে ওভুনগিন এথলিটুন নায়ক ইন্টার স্কুল এথলেটিক্স মুবারায় মিমহু দিহেগ ফশং Athletics Association tayyaromungna khabar faahaga kollive. Inter school mubarat mihar kuriyadani Rajya Junior Championship namuga. Athletics Association kuriyagenda Inter school mubaratakaki gina adadege athletun abadus pairomungna mubarate. Ekotu mifaharga mubaratuka asateka fansa havren gina athletun baeriwakama Athletics Association ge General Secretary Ahmad Muntagim vidalave. PSM News avahaka dakkawum Muntagim vidalave. মিহারুগে মুবারায়ং ওলেভেল হাদা দারিবরুগে টেস্টা দিমাওয়াতি একমুগে সোবম বারা গিন এথলিটুন্ন ব্যাভরি নুয়েবুনু কামা এহেন নামাবেস মিহারুগে মুবারাতু গাবেস তিরিস দেস কুলাকুং আসসতেক ফানসা হবুর গিন এথলিটুন ব্যাভরি ওয়াকামা মুন্তগিম বিদাড়ুবি মুন্তগিম বিদাড়ুবি মিহারকি রাজ্যেগ দেবুরং ওলেভেল কুরিয়েগ গেন্দবুন হারেকামুং মুবারায় কুরিয়েগ গেন্দা দাতিতকা কুরিমতি বিক রাজ্যে কুড়িবর মশ্রহুন দেম ফাহাগ কল্লে মুহিম আনে খবর কি জাপান কুড়িয়ে দিয়ে এশিয়ান গেমস কাদ কুরম এগৌ মধ্যে গিন কুড়িবর থেকে রাজ্যে গৌমি টিম তং এমবুরি রাজ্যে খবর মিফারুগে গেমস রাজ্যে হাইক কুড়িবর কুম বাদ কুরি এই সুইমিং বীচ ভলিবল শুটিং টেবল টেনিস সার্ফিং ব্যাডমিন্টন আদি এথলেটিক্সিং মিগেতরি সার্ফিং রাজ্যে লিবুনি কোয়ালিফাই ওয়েগেন লিবুনি জাগতিক কম ফাহাগ কল্লে মি কুড়িবরতোগে তেরে মিহারু রাজনানানি বীচ ভলিগে রাজ্যগে টিম বীচ ভলি টিম রাজ্য আন্নানি আন্নমহুগে ফাসবন দো এশিয়া সরহদ্দুগে এমে ভারগদ গাওমতোগে এথলিটুম বাদাকুরে মি গেমস কা রাজ্য মেডাল লকাহমে নুদবুন নমবেস কুরিয়রুন তকিন হোদা গাওমি রেকর্ড তকবেস আকফবে রাজ্যগে সালিস তে এথলিটু মিফার গেমস কা বাদাকুরিরো এশিয়ান গেমস কা এমে গিন গাওমি রেকর্ড হেদি শুটিং টিমো আইচি নগোয়া দিয়া শুটিং কন্টিনজেন্ট কি মিহাতন এশিয়ান গেমস কাদকুরি শুটিং গে এমএ বড় কন্টিনজেন্ট একতুন জেজিনস গে শুটার উং হেমেনে হেন জুমলা বার শুটার কোণি জাপান গ গাউম তামসিল কুফা আদি নুয় গাউমি রেকর্ডে মুবারাত গ হাদাফবে এশিয়ান গেমস কা গাউমি শুটিং টিম মিহোদি কামিয়াবি কি মি মুবারাতুন গাউমি শুটিং টিম মিহাতন হোদি এমএ ফুরিহম কামিয়াবি রাজ্যিং ব্যবের কুড়িবর তোগি তেরেং এমএ বড় কুড়িয়ার মে হোদি কুড়িবর কি সাফিন সাফিন গে ইভেন্ট তোগ রাজ্যিং বনি তিমবন বুরুগে হিট গ বাদ কুফ এ কুড়িয়ারুং হোদা দিন জুয়াং এথলিট ইয়াসিন আহমদ নাশিদ বনি তিমবন বুরুগে হিট গ বাদ কুফ এশিয়ান গেমস কে তারিহ গ বিস পুরতম ফহারা দিবেহি রাজ্যিং টেবল টেনি গে মিক্সড ডাবলস ইভেন্ট গ গদ সোল নোত রাউন্ড অফ 16 বুরুগ কুলুনি বিস মিফহারু গ গেমস কা মি তারিহি কামিয়াব হোদি গেমস কে মি ইভেন্ট গ রাজ তামসিল কুরা মুসা মুনসিফ আহমদা আয়েশা রাফা নাজিম গে পেয়াই বাকি বাকি এথলিট হোদি বায় শরফ তক বালালায়র ফার্স্ট এশিয়ান গেমস কে দুই রাজ্য গে ফুরতম এথলিট গে শরফ রাজ্য গে এম এ বার দুন তেরি হাসান সাইদ বনি হোদা কা সাইদ এম ফুরতম এশিয়ান গেমস কে বাদ কুরি দেহাস তিহবন আহরুগ মিফার গে গেমস আগুলেগু তুম ওয়াহাক দক্কম মোল্ডিস অলিম্পিক্স কমিটি এমওসি গে জেনারেল সেক্রেটারি তামুহ আহমদ সাইদ বিদালুবি রাজ্যং এশিয়ান গেমস কবাদ কুরির মি কুরিয়ং হুরি গেমস তক রাজ্যই নুকুন্নেইর কুলিবর্তকুম হোদামুন আন্না কামিয়াবিয়া কুলিবর্তো গে লেভেল মিনেকিরান লিবুন ফুরসতে কম মিফার গে মুবারায় হুলুম গে রাসমিয়াতু গা রাজ্যে গে দিদ উফলালি টেবল টেনিস তারি মুসা মুনসিফ আহমদা শুটিং তারি মারিয়াম ঈশল মিসবা
0: কুলিফাস তারি মিবাগ মিগেডিস্তেনি কুলিবরুগে মেদানুগ তফাত কুলিবরতকুন কুরিয়রমুন অন্ন ফারায়ত মিগতুন কুলিফাস কে মিহফতাগ তারিয়াকি ফানসাসওয়ান গাউমি ব্যাডমিন্টন মুবারাতুগে ফিরিহেন সিঙ্গলস ইভেন্টুন এভ্বন কামিয়াব কুরি আদি ফিরিহেন ডাবলস ইভেন্টুন রিহি মেডাল কামিয়াব কুরি রিভাইভাল স্পোর্টস কে এথলিটেকমাওয়া হাইশাম ইব্রাহিম আলী پروگرام کے فراتوں ہائشما بدل کو واقع دکانی فاطمت زینت کلیفس تاریخ

0: আসসালামু আলাইকুম আলগণ গণমাকি আহমেদ নুহা একম আলগণ গিনামিহুনা ইগিফাইনানি নুহি এনামুগা এই ইনস্টাগ্রামা টিকটকা ফেসবুক আইস আলগণ ইনানি নুহি এনামুগা কম বিয়ফারিয়তো কুরাবানি আনে আলগণ এমে ফুরতম ফাশালি আবায়া আইচিস উইকন্দ এই আনে আইভারি পেটালস কে নামুগা রেজিস্টার কললাগেন আবায়া হাম উইকম ফেশি একম আনে এগ ফাহুন দেন আলগণ হিতান এরি একল আবায়া তংকলে ofiugas duty gas tankola busy vi maya ekko then ekan oti kodako madu jehilafa then em then alugonda vara kurahiwa ka men ei kekkuma ki then ehan ve hitan eri then ane erugama viafar kurakan non kakkam feshi ki hama amilla videos ada reels ada kan tak kurang edima ginami hun eka me da request kori orders nagang so orders libe ginen libe tive alugonda egotaf me feshi for tama ফরতম কাকম ফেশি হামা কালা বোওয়ায়া রটা ফরতম ফাশা হামা কাকম ফেশি বোওয়ায়া রটা দেন এগে ফাহুম বোওয়া নুডলস হাদম ফেশিং দেন হামা আনে স্প্যাগেটি টুনা স্প্যাগেটি দেন ওয়ালোমা স্প্যাগেটি দেন হামা রানে নুডলস কে ওয়ালোমাস নুডলস দেন হামা মিট বলস নুডলস ইস মার তারফ কোলা ফিনান ভিয়াফারি ফেশুনি কিহিনেতো এমমে কোডাইরস সুরস আলগন ওয়ার শাওগো এরকান হোরে দ কাকম দেন আনে মাম্মা কিবেস ওয়ার মিরকো কাকা হামা ওয়ার মাম্মা সম ওডাজ আনে নাগা আনে রাশুগা দো হামার ওডাজ হামা মি এক কাকা হাদা আনে দো হামে মা এক মাম্মা এং হেল্প ও ক্যারি গোলেতি মাম্মা কুরাত ফেডি গেন কেনে বড়ং ইনস্পায়ার ভি এই দেন আনে হে ফেশন গো দেন ওয়াগো তাকি একলা মালে গাস দেন আনে আমিল রিলস হাদা দো মনি ওর কাকা হি বামা কুরাটেনস ওর কাকা দেন দো সো রিলস হাদা এম পোস্ট কোফা গিনা মি হং একলা রিকোয়েস্ট কুরা আওয়ারং হিতাং এরি দেন ফাশাম ভি ইয়ে দো এগোতা এই হাম ফেশন গোতাকি দেন এগোতা ওডাজ নাগামং আবায়া ব্যাফারি ফেশন গোতাকি এ কলা মি আলুগন্ড হামা মি ফ্রেন্ড কায় কো তো মি পেনুম ভি আনে কলা কামে কুরান দো দেন দে মি হং এ কলা মি হং হিতাং আরাফ দেন এক আবায়াজ ওয়ার ডিমান্ড ও ভেন দো মাল রাজ্য কা সো হিতাং এরি হাম এ কলা বেরুং আবায়াজ গেনেসা আবায়াজ ফাহং আবায়াজ এ কলা বিখানি এ দো এক মিহার ওয়াগোতাকি এ কলা মি দা ডলারুং এচিস ডলার ডলার নুলি বেতি প্লাস বেরুং এচিস ওডা নু জে হেতি আইকো আবায়া আজ গেন নম্বর উন্দা গোদ আহম ওয়গেন এতে আসু ইননি মহার মাডু জে খিলাফা এই ভিয়াফারি ফুলা কুরং কুরি কোন কামেতো এমে ফুরতা মালুগন হামা মি বিজনেস মি ফেশি দো কেকুমগে বিজনেস মি ফেশি হামা এমে আইটাম মে বৈ বোয়া আর উঠা দেন ফাহুং হাম মালুগন হাম মেহেন গেগা কাক্কালা ফ মেহেন রিলস লাইরং আনে কাম ডিমান্ড আস্তান দো হেন এচক সো ইতাং গরি এক বোয়া নুডলস এক ভিডিও হাদালা ফলানি দো দেন হাম বোয়া নুডলস সার্ভিস বোয়া রাইস সার্ভিস হামা ওয়ারা ডিমান্ড ওয়ে দো হামা কুদি মেসেজ কো ফবুনি এক মি অর্ডারস নাগং হেই দো সো ইতাং গরি এতে হামা হাদানি দেন হামা reels la instagram ge reels hadafa then upload ko tiktok ang upload ko ge gotang ham fula kura mun den ham waragina ekala ratte hinnavve sam mihen raha balan di do ek mi influencers sam ham phone and food review e gotang as fula kura mak mi hun nang igen feshi boda viafari ge midaturu ga dimave emme ufave do haki ko ba ehem buna eh waki do hen adeno enne dam komme do ha kisam waran ufawa do he do ai hama komme do ha ko hama customer muni ane alugod ge food do gane eka hama emme do he wes nu de do nu bae buna mi ha ko hama emme wes hama komme do ko man waran mi re dam anna ne tarangal kuram vi kan alugon bunan do alugon ne de ken do ei eka negative point ek gota ka do eka rangal kuram vi kan ta buni mata alugon den courier wes ingeni food ad den kihinet to do itur courier me genna ani so ei hama ane ko মদু হকে সমোর উফাওয়া দু হেং হম আলা ভিয়াফারিয়া ফাশা বেফুলন না দেনে নসিহত কি কোবা আলগন বুনানি আনে হাম কুরেবে কামে ভিয়া হাম কুরা শে হাম ফাশা শে এই ফেশি ওয়ারা কা শে দেন কুরিয়া দানি হাম গামিস আলগন সম কুরিমস খাক্কা হিবে দো একম হাম এগোতা নু ফাশা হুরিমা হাম হুরি তা দো হুরি ওয়ারা একম ফুরতা হাম রিলস আদা স্টোরি ইয়াং আপলোড কোন হুরি হা কামে কুরিম দেন হাম ফাহুং মিহারু আলগড হিতা ঘরে ডি হাম মিহার হামার বারা লাইক লাইফ কভার বড় কুরিয়ার মে লিবি জে দো এক আলগড কুরাম বারা বেনু বা কামে দো আমি কেকু মাকি সো হুস ওয়াগুত দো হুস ওয়াগুত রাগাল গতু গা বেনু কুরাশে এমিহা কা ইগেনে দো এমিহা কো কুরাং কুরা হিবানি কোন কাম এক কান দো সো হামা মালে গা বেজিয়া হামা মি আনে লাইক কুরে বান বেয়ার কাং কাং এ বহুটে দো এগোতাং হামা মিসাল কা হামা ফোন ইয়ে চেং হাদা হেবা কো জে বে জিয়াস ফতম ফাশা শে দো হামা হামা কে কো হম বিকা শে এর শে কুরিয়া দানি নু নু ফাশা এং এবস কা মেন কুরিয়া কা নো দানে দো এই এনে ದೆನ್ ನಿಮ್ಮಾಲಬಂ ಅಳಗೊಂಡ್ ಬುಣಲಾಣಿ ಎಮ್ಮೆ ಬೊಡಂಗ್ ಹಮ ಅಳುಗಡಂಗ್ ಹಮ ಹೆಲ್ಪ್ ವಣಿ ಎಮ್ಮೆ ಬೊಡ ಎಮ್ಮ ಕ್ಯಾರಿಯಗ ಹುಣ್ಣಣಿ ಅಳಗಡ್ಗೆ ಹಸ್ಬೆಂಡ್ ಹಸ್ಬೆಂಡ್ಗೆ ಸಪೋರ್ಟ್ ಎಕ್ಕೋಶೆ ಎಮ್ಮಿಕನ್ ತಮ್ಮಿ ವಾಣಿ ಇದೋ ದೆನ್ ಅಟ್ಟೆ ಹೆಮ್ಮೆ ಸಮ ವರ ಬೊಡು ಅಣೆ ಹೆಲ್ಪ್ ಎವೆ ಅದೋ ಅಣೆ ಹೆಫುರ್ತಮ್ಮ ಯಾಕ ಮಿಕಂ ಕೂರಿರುಗೆ ಸಮ ಬುಣೆ ಅಮ್ಮ ವಾಣೆ ಕುರಾಶೆ ಸೊ ರಟ್ಟೆ ಹಿಣ್ಣವೆ ಸಮ ಮೀ ಮಮ್ಮ ಎವ್ವೆ ಸಮ ಮಮ್ಮ ಸಮ ರಾಶೋಗ ಹುರಫ ಲೋಣು ಬಿರು ಸಚ್ಚಿಸ ಫೋಣ ಅದೀದೋ ಅಮ್ಮ ಫೋಣ ಅದೇಮ್ಮ ಮಮ್ಮ ಎವ್ವೆ ಸಮ ವರಬ್ಬೋಡ ಥ್ಯಾಂಕ್ ಯು ಹಸ್ಬೆಂಡ್ ಅವ್ವೆ ಸಮ ರಟ್ಟೆ ಹಿಣ್ಣವೆ ಫ್ಯಾಮಿಲಿ ಮೀ ಹುಣ್ಣವೆಸ್ ಅದು ಹೇಗೆ ಎತ್ತುರುವೆಸ್ ಅಳುಗಂಡುಗೆ ಅಳುಗಂಡು ಅತ್ತು ಓಡಾ ಕೂರ ಹುರಿ ಹಾ ಕಸ್ಟಮರ್ ಉಣ್ಣವೆಸ್ ಅಳುಗಂಡು ಅಮ್ಮ ವರಬ್ಬೋಡ ಶುಕುರು ಅದಾ ಕೂರ ಏಯ್ ಅಣೆ ತಿಕೊಳು ಅಳುಗಂಡು ಅತ್ತು ಓಡಾ ಕೋ ಅಳುಗಂಡುಗೆ ಫುಡ್ ಟೇಸ್ಟ್ ಕೂರ ಅತೀತ ಅದೋ ಮೀ ಹಾ ಹಿಸಾಬ್ ಅಳುಗೊಂಡು ಆಸಮ್ ಮಿ ಹಿರಿ ಹೆಮ್ಮೆ ವರಬ್ಬೋಡ ಥ್ಯಾಂಕ್ ಯು ಏ ಬುಣ್ಣದ ಬೇಡವಣಿ ಅಮ್ಮ
1: ಮಿ ಗೆನಸ್ತೀನಿ ವುಣದಂಕಾರ ಮಿ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಮಿ ಹಫ್ತಾಗೆ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಮಿ ಹಾಸಕೊಲ್ಲಿ ಕಾಬೋ ತಕಿದಿಗೆ ವ್ಯಫಾರಿ ಕುರ ಮುಂದ ವ್ಯಫಾರಿ ವರೆ ಕಮವ್ವ ಆಮ್ನತ್ ನುಹಾಯ ಅಣ್ಣ ಹಫ್ತಾಗವಿಸ್ ಮಿ ಫದ ಮೊಳಿಂಗ್ ಆ ಪ್ರೋಗ್ರಾಮ ಕಾಯಕು ಬದ್ದಲುಮುಗೆ ಉಮ್ಮಿದ್ಗ ವಕಿವೆಲ್ಲಾಣ ವಸ್ಸಲಾಮ ಅಲೈಕುಂ.

0: নিউলেমুং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়ে তি বার তাকে
0: ইনসাফ কে তারা দম মলি উম্মেদ বদল কললি শখসিয়াতুম
1: রেগনু কি হামহিমে কামুগা রাইয়তুং গে হাল বেল্লুমা নুকমে ডাঙ্গুল বি কম্বে ফ্লিতো
0: রোমিনা ফারসিং গে বড়তি রাসকান্তা কুডক কো জেসফি কোন লিডারিতো
1: এই হামহিকানি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকে হাতিসাতকে
1: এ হাতিসাতক এ বাহক তবনি নীল কোরগে সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতক হামে ফিতুরিফা কুরিপোশি কমমে হোম দুহেকে হেন্দনু আগগড তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড তিরিহু
0: এঙ্গা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আদি 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড
1: দিবিরাচ্চি কেডু

0: قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من طال عمره وحسن عمله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে মিস্তকুম কুরে এমমে হেও মিহকি এনাগে উমরু দিগুমায়কু এনাগে আমল ওয়েস রাঙ্গালু মিহায়
2: মে দিবেহি রাতে গাডু ফাসকাডি ফানসাস নুয়া মিনিট গমে গেনে সেনি মিরেকে মাগরিব নামাজ ওয়াগুতুকে বাঙ্গিয়া বাঙ্গিতুয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

0: নিউলেমুং ওকে মন্দা সফা থাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি বার থাকে
0: ইনসাফ কে তারা দম মলি উম্মেদ বদল করলে শখসিয়াতুম
1: রেগনু কে হামহিমে কামুগা রাইয়তুং কে হাল বেল্লোমা নুকমে ডাঙ্গুলু বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিং কে বড়তে রাসকান্তা কুডক কো জেসফি কোন লিডারেতো
1: এই হামিকানি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকে হাতিসাতকে
1: এ হাতিসাতক এ বাহক তবনি নীল কোরগে সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতক হামে ফিতুরিফা কুরিপোশি কমমে হোম দুহেকে হেন্দনু আগগড তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড তিরিহু
0: এঙ্গা সতরস্তেক 49 কিলোহার্টস মিডিয়াম ওয়েভ adi adhyana megahertz fm band
1: divirachi kyadu duniyevi tiriulumge ufavirikama suwarugege mativeri niyamata vasilvuma
2: salihunge pakicha
1: alukumge riti adataka akhlaqge mativeri sifata libigatama
2: salihunge pakicha
1: মায় রাসূলাগে সুন্নতকে মচ্চা ইমামুন নববী রাহমাহুল্লাহ লিউবাফাওয়া রিয়ালুস সালেহিন মিফুতুগে বাবু তাকুগে শরহাইন
3: হেন্দুনু দজ্জানুগে ওয়াকিয়াদে বেকম হাবীর বীর সেবেবে কাদুন একমুগে বীরওয়রিকম সিকুন্ডিয়ং এ নেগিফাওয়া তাসাউফুর ফিলানু দাকা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঙ্গিওয়াডাগেন সওয়াল করন তিবে কাদুন কিহিনেতোয়
1: আলুকমগে আদতকা আগিদায়া রীতি আখলাকে মতিবেরি আগুহরি এটা ফিলাওয়ল থাকে
4: ইসলাম দীনুগা আল্লাহ সুবহান ওয়া তাআলা ওয়ারা বড়া মে বার ওয়ালবানি আল্লাহং একানে আলুকান কুরমা শিরুকু নুকুরমাং আঙ্গাওয়াফা দেম মি আঙ্গাওয়ানি এমমেহা মে সাকুং এব্বাওয়ন্ত বাইগে গতু গাবুমা
1: আদিত দুহা বুদ দুহুকে মিন্দুর দেচহায়র রিপিট হোমা আদি বুরাসতি দুহুকে হিন্দুনু আগগডি তিরিহু আদি আঙ্গার আদি হুকুর দুহুকে রেগাণ্ডু দিহগডি তিরিহু নদি হামে গহার্টস দীনুকে আডুম ಗಡಿಂಗಿರೋ ಸ್ಯಾತಿ ಜೆಹಿ ಅಡು ಸುಮಂತಿ ಗೆಂದವಣಿ ದಿವೆ ರಾಜ್ಯಗಾಡು

0: তো কবা কি করলেন ইতি ইনি ইব্রাহিম কবা কি কে বুনেলানে মিরে গে মি আনে ইব্রাহিম গে হিয়াল কি কবা মিরে মি দক্কা ওয়াহ কেগা
1: পুরি ইং আংগে মি আগে সিবুর দ কুজে
0: আংগে মি সিবুর কুজে
1: আহং মি আগে সিবুর কুজে দ
0: দেমি হুগে সিবুর কুজে গে ফিরি মি আগে সিবুর ফাসার গে আংহেন দারিয়ে দেন আংগে মি আগে সিবুর কুজে কি আবারে কামে নে গে কুম কেনে গে সিবুর কুজে
1: মিয়ার মে কাহং ইদেগেন উলে মিয়া এডবাস নোয়ানন মেসালা তা আংহেন মি আগে কুজে ভাতাবা ফিরি মি আগে কুজে গোয়াগে এহেম বাকি দিরি উলে মে উলেন দা আংহেন মি এডবাস নোয়ানবা
0: মিয়ার আনি আংহেন মি হে ফিরি মি হে নুবুনে এনাগে দারি ফুল গোয়াগে নান নাশকে এনা বিবরনে আন্নাশ এনাগে সুরনে মে কুজে আংহেন মি সেনে বুরনে এনাগে গে গ উলেন আন্নাশ এনাগে দারি ফুল বালাগে দারি ফুল একিক মাম্মি একিক এগেগে দিরি উলেন আন্নাশ এগে বেনুনমানে আংহেন মি হে
1: আমা মে গোরা মুক্ত নুকনে একবত গসে ফিরিয়ে নি কুজে দু কল্লা আং মে গুনা একবত কা হাদা একবত গস কুজে দু কল্লা নুয়া
0: কুজে দু কল্লা নুয়া না তো
1: হ্যাঁ কুজে হাল জসা করে নুয়া ইয়ে মে হা মা দু কল্লা ফা কুজে এক কোলে মে
0: এনে দু কল্লা মে তো আং মে দু কল্লা মে
1: আং মে দু কল্লা আং মে দিতে না না তে
0: আং হেনু ফিরি হেনু লিপি দানে তো দারিনা মাম্মাই না দ নু লিবেনি
1: সে না হল কামে নো কোরা
0: হ্যাঁ ইব্রাহিম বড় বড় শুকুরিয়াঙ্গে শোক বাইরবেতি দিন হিয়ালা লাভ কমফরাতক লাভ জেহেন হাস কল্লা কমফরাতক বা হাস কল্লানি
1: লাভ হাস কল্লানি মিরে মিম তো মডুবরি সারায়া
0: সারায়া
1: মিম তো মডুবরি রিয়াজ ওয়াতে কুদিন
0: সারায়া শ রিয়াজ ওয়াশা
1: রিয়াজ দেহেন মিয়াক মিরে কোনে হাস করে রেক
0: কোবা সারায়া রিয়াজ আড়ু আনে তো শো
1: আড়ু আহান কো বলম আদো
0: আড়ু আহান কো বলম বাণি দো
1: গুড়ানো

0: নিউলেমুং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি বার তাকে
0: ইনসাফকে তারা দমলি উম্মেদ বদল করলি শখসিয়াতুম
1: রেগনুকে হামহিমে কামুগা রাইয়েতুংগে হাল বেল্লুমা নুকুমে ডাঙ্গুলু বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিংগে বড়তি রাসকান্তা কুডকা কুজেসফি কোন লিডারিতো
1: এই হামিকানে তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকে হাদিসাতকে
1: এ হাদিসাতকা এ বাহক তবনি নীল কোরগে সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামিয়া পেতুরিফা কুরিপোশি কমমে হোম দুহে কে হেন্দনু আগগড তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড তিরিহু
0: এংহা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ adi adhyana megahertz fm band
1: divirach chekadu
2: divhe bahuge fun ayudma shogeru afaratana khasakot divirach adungelesteni
3: baswar

0: ইগতং রাশুং আমিল রাশুং রাইয়েতুন টাকা দে জেহে খিদমত ফোর কদ্দিনমগা কোবাততি বেফলুং কুরাবা মাসাকেতাকি
1: আলগরমে মি মি হিদমত ওকে দেরেগা আলগরমে মি উরিয়া মোসেসাদেকা সেবা মাশওয়ারা করেবে মিহার মিসালাকা রাইয়েতুন এমমে বড় এম হিদমত দে একতনকা বাড়ে আমসিদারায়া ফেনাকা কর্পোরেশন ইয়ার ফেনাকা কর্পোরেশন মি দেনিয়া কি কারান্তা ফেনা নারদমায়া মিকমগা নিলমগা মি এ কুমফুনি টাকা বেসুরি গোঞ্জমন টাকা আন্দোকরমন টাকা কাউন্সিল বেগেতে মাসেকে বকুরা দেন রাইদুন না মিকংকং চাবু কোদ্দি রাইদুন না গুলিগে মি মাসেকে কুরুম গা আলম কুমি পার দিন বদ্দলুন তাই বাবা বন রাইদুন না এক মি কুলব টাকা আস এম মি মাগন আলম মিন না নামগা দিবেগে দুইপাশে এক মাক মিকং গুরবে ইন্তিজাম টাকে ওরে মইতেম গা হামজেছে না দি মি কাউন্সিল আতে মি হাতার মাইন না দুতেরে গা আদি আলম মিন না কা এগুলিয়া প্রোগ্রাম থেকে হিঙ্গুমকে পৌঁছাতে না দিয়ে মিলবে মি রানুকে ইতিহাসকে ইমিনে দন্দনা সারাদুটা কোন দিবে আমদানি মিয়ার মিগা আদি মি কাউন্সিলক এরদা দন্দমানি নাম এবেস এং এবেস তার এবেস আমদানি এন দিবে আলবনমে আমদানি ইতুরকো মি রাশুগ রাইদুন বর বড় মাজি গদন ধনবস্কমে হোদা দিনম আলবনমে মি কাউন্সিল আদি মিডিয়া কাউন্সিল তপমেস পুরা মাসেকতে মি কি বিরাশুগ রিসোর্ট এরিয়া তারাগি করম এগদম পরি মেম্বার ফাহ করবা পাওয়ানে মিহার থিম ফাহরে কে মদি ইন্টারন্যাশনাল বিডাকম হলবারে বিচে বিরাশ গে দেখুন মি কোর সারাদ মিহার এমএ ফাউন সিএসআর এক গিনাবিম সিএসআর কাণান জে পুরিহা সিএসআর গে কান্দতে গে কাণা পাওয়ানে এগদম মরা দুই পাছে গদক এ রিসোর্ট এরিয়া তারাগি করমটক বিড়ক পাওয়ানি দেন এমএ ফাউন দিবুন মাদো মারকি এতাং মি বায়পো মি উশালা পেওতি একমা বেহেবদুম আদি একমা গুরুম করে মি মিনিস্ট্রিয়া মাসওয়ারা করুম নে তানি যকি দে কাউন্সিলা মাসওয়ারা করা পমে মাসওয়ারা এক আউমেন গে কাউন্সিলুম একং আবাসকুর মন্তক একং উরেবি গে নোমবদক মিরাফুগ মি ইতিশাস কাই মেনে তান্তনম মামফা কাউন্সিলা আদি রাইতুন জিবেনক ওদম পুরেম জে উরিয়া মাসে কে মি কাউন্সিলুম মিদানে পুরাম এহনম মি পুরিমাতিলা গে বিড়ুকক এ বিড়ু আমিলাম পুরা বরাত কাহমে দেউনি মকন্নে কে মিকম আল্লু লিবি কে না একান পুরে বিজে কম গবনি নম বারম রাইতু না বারম বড মালি ফুদুন তের কে ইতুরু কে কাউন্সি দবস বার বড আমি মি ফুদুন তের কে ইতুরু কে না এ কে তোর আলমে বাই মি আলমে ইরতেস কে হিমেনে বারম কে না তন্ত কে মিহার এলইউপি কে কাণ্ডালে পাওয়ানে তন্ত মি বিডাম মুড় বাগে মি মুদ্দত কে পূজ্য দে গে নামদানি মন্ত কাঙ্গি ম বিবাগুদ
0: কাউন্সিল
1: আমি লাগিনোস মি কাউন্সিল উপরে আপমে কামাকি পারা দেব পেন গতক পারা ট্রান্সপারেন্ট উপরে পড়া আছে তাকে এক তেরেগ আলমেন ইন পড়তম তামুনাক মি এই গামি মাসেকে গামি মাসেকে পুরমটক ই কাসা হারদুকেন পড়েন যে হুরিহা কামে শালমে কুরি বিড়ুকদেন নুনি আগুবদা আগেন কাম মি অন্য মাগে তো গাণো না এক বিভাগত মতিন আদি কাউন্সিল উনে কাপমে কামে ইউলান কো ইব দক্কন আমু রাইতুন আম কোদ্দিন ইব মি উন্ন রাইসুগে বদ্দলুন্তা এই লিতুরা মি দেহাসুবিয়া উরা কুড়া মাসেক কেত্তাবস আগুবলা ফোমাকুম ইমপরা নাগু বলা এক গড়িয়ে গেইন হাদিরেগ মিহার খাডা মি উরা ইনসাব রিকম আগু বলা গেন নুগদ কুড়িয়ে লগেন না মত মি কাউন্সিল না দি মা তো এমে মা এমে রুফিয়া বেস হারাদু পুরানি এউন্ন উসুল আহমত ওগে মতি রাইদুন এঙ্গে মিমবর রাইদুন পেন্না গত এমে মা ইতুরা নাগুনমে মিকঙ্গা হরদনাপুর মট্টকা নাম কুরঞ্জে মসেতে কুর বারর কাউন্সিল হরদপুর প্রাসায় মিকঙ্গা মা কুলিগে এবেস রাইত কাদি এবেস ওয়ালে মিসাবক নি রাইত বদল মত কোপেডি আলরমে মাজেটুকে তাফসিল দ হরদপুর ওয়ে তাফসিল দ কা হরদপুর মুন তাফসিল দ কা কোড়ত আম রানন রান রাইত মুন মি স্কিল নালবাগে দাকেন আলমে
0: কাউন্সিল গে বাজেটকে বেনং হিফে মুন্দানি কিহা ফায়দা হরি কাঙ্কামিক গতো
1: আলমে কাউন্সিল কে বাজেট মিবাগু তো হাম দেনে বেনে আলমে বেকার এডজাস্ট কামে নুকুর মিয়াতনে এগে তেরেগ আলমে জুয়ান না গুরু কুরি কামে পরিবার দায়রা গুরু কুরি কামকন একোড়ক কাডাইলে পেন না মিম্বরে কারদ কুরানি দেন বাগন কো আলমে হারদ মি কুরানি নিহার দিনি হেন তেরে

0: منفوه فيلوادي معلومات كخزانة مسلكة دي أم إتبار كوربي باوريا
1: ديهراج جيغي أدو
0: إنها ساترستيك سالس نوى كيلو هرتز ميديم ويف أرديها نوى ميجا هرتز اف ام باند
2: আয়া কোবা মিহার ভিএফআর ফিশমকে কানতে কি হাই সাবকম মে দিয়ে
3: মিহার দে হুরিয়া কাম মে নে মনে কতল কানতে নোনে একমা দানে রংল দিমালে নেঙ্গে মেওলে
2: কোন কামে বেনু মনে
3: বেনু মনে হরন দে ডিজাইন কফি হারা নামা লোগো নাম্বার জাহ কতল হাদান
2: এহে মিয়া দেবাল কতল ফ্যাক্টরিয়া
3: কতল ফ্যাক্টরি
2: আ বেনু কুলে কুম বেনু ডিজাইন কাং এতন কতল হাদা দেনি
3: সাইজ
2: বেনু সাইজ স্মল মিডিয়াম লার্জ এক্সএল ডাবল এক্সএল বেস
3: কোনতা হতে হুননে
2: কতল হাদা ফ্যাক্টরি হুননে কিলো ফুশিয়া হোলসেল কো রিটেইল কো লিবে ফিহারে হুরে উলুমাদেগা
4: কতল ফ্যাক্টরি হটলাইন হাতেন হাতেন হাতে সুমেং একে একে তিনে
1: ফিকহু সুন্নাহ
5: ekalek faana abu hurasunave abu hurarat ke faan ge arihun riwaavigeve ekalek faan vidalvi ham kashawarun rasulullah sallallahu alaihi wasallam hadis kurevi isvediya ummate ke mihako eena ge hita
6: islami qaum ta ko gamiden ne gotan amal kure mon dani dengoti haggo nuwaabay ka devijjakan fahum mi enguni din fahum enguni emvejjakam ga waanama edmeringe terege degotakan eba ishaara kure fave
1: fiqhu sunna
5: ಕೊಮ್ಮೆ ಹುಕುರಿದೋಹೆಗೆ ಮೆಂದುರುಕುರಿ ಎಗಾರ ಗಡಿಫಣರೆ
7: ಎಂಗಾ ಸತರಸ್ತೇಕ ಸಾಡಿಸ್ ನುವೆ ಕಿಲೋ ಹರ್ಟ್ಸ್ ಮೀಡಿಯಂ ವೇವ್ ಅದಿ ಅಡ್ಡಿಯ ನುವೆ ಮೆಗಾ ಹರ್ಟ್ಸ್ ಎಫ್ ಎಂ ಬ್ಯಾಂಡ್
5: ಹಮಾಯಕಣಿ ದಿವೆಹಿ ರಾಜ್ಯಗೆ ಅಡು
7: ಇಂತಿಜಾರ್ ಕೊಲ್ಲವ್ವ
1: ಕೊಮ್ಮೆ ಉಮುರಕ
7: ಕೊಮ್ಮೆ ಫಂತಿಯಕ
1: ಕೊಮ್ಮೆ ಗಿಂತಿಯಕ ದಿವೆಹಿ ರಾಜ್ಯಗೆ ಅಡು ಎಂಗಾ ಸತರಸ್ತೇಕ ಸಾಳಿಸ್ ನುವೆ ಕಿಲೋ ಹರ್ಟ್ಸ್ ಮೀಡಿಯಂ ವೇವ್
7: ಅಡ್ಡಿ ಹನುವೆ ಮೆಗಾ ಹರ್ಟ್ಸ್ ಎಫ್ ಎಂ ಬ್ಯಾಂಡ್
5: ಗಡಿಂಗ್ ಫತಿಯು ಹತರಿ ಜಿಹಿ ಮೀ ದಿವೆಹಿ ರಾಜ್ಯ ಗಡು

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরিত কুরআনু মিমবারে দাসওয়েফা নুয়া মিহেগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: মে দিবিহরাজ্যগড়ু ফতেহাতুরগড়ি 40 মিনিট কমগিনেতেনি মিরেগ ফতিস নামাজ ওগুতুগে বঙ্গিয়া বঙ্গিদোয়া
3: Allahu Akbar Allah